0: दस तोर फैमिली में तोर परिवार में कोई है
1: दुनिया को तेरी तस्वीर
0: वाशाइलक हैव इमान दी सेल्फस्टैंडिग इज सेग मा एंड ग्रोट इज गवर्डन फ्रॉम क्लाइन इज ही ग्रोट गवर्डन इंटरनेशनल of hij is een CEO in Nederland van een groot bedrijf, maar Hindustani Hega. Dus entrepreneurs, innovators, business leaders, cultural and community leaders, die komen aan bod. Wij zoeken ze zelf ook wel hoor. De redactie doet dat. Maar misschien heb jij tips. Stuur het naar info@ujala.nl. De Ujala Table, vanaf morgen online op Ujala.